বিছর কবেলাই মা, বিছর কবেলাই মাম, ঝংঝঙে বাগানে খারে কলাম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ সাত পরে পর।

বংশা হয়, বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুল, সাত পরে পছি আমালাই।

0: বিচর্কো বেলাইমা, বিচর্কো বেলাইমা। সাক্য।
1: তিন তারা তিন তীর তিন তারা।